ঘোড়া গাছা সবাই ঘোড়া গোয়ার কাকেন সপারিরা কাউলা খারা তো পিছা না সেনা পাতি হিজি তিন ঘাড়া তুমা পালা তুমান আজার আমার পানে কাকা কিসমাই হান লাঞ্চে কাউলা তোমার দিয়ে কাউলা গেস নেগেরাকেন পাঙ্গাম্পুনান কারাজা আঞ্জিন সার্তা উমাজাক দামে তাপি ditolak malah bahkan diganti kerugian jiwa sabaraha binatang jiwa bahasa yang ditukarkan karena duit iwati kuri tebusku jiwa dari basah coba coba maka